0: খবর মেদরে ওলোর গো মানে না, খবর গাড়াই মেরে গন বড় আডর গে দোয়ালা
1: এম এক জিন গরুই গা আমার মগাদ রেড 8.9 ইয়ং রেডিও